ngaji akashwani leni chun jik tans nga to chu chot lon tangs karma sum chu sob dun chadok ka sa tanga chi dring me dikrim gun e skor gun san chisla phulen dikrim tang pe nga dak sa chu chot lon tangs karma jip chu ka tat panang jin dikrim san chisla phulen ina nga sngon la sonam rin chin tang awang rin chin e phulkani sungur abida khanu me phulkani nate kawali ang tat panang jin dikrim sting juk pe ka lobsang rolma tang chiring norzo me phulkani choslu sana jaden स्नातको छुचो रिग्यादेका आकाशवाणी दिल्ली ने समाचार प्रभात तंग मॉर्निंग न्यूज रिग्या तंग फेदेका जिगमेद लामो तंग दिचिन छुंडुले सलखनी जुंगलुरे स्नातको छुचो चुकीका लदाख से नंगानासुल रुगु तंग स्कर्मर्स चुका थुकजे टोल में सलखनी लुरे रुगु तंग फेदेका फिल्म लुरे साना जादिन छुचोर चुका एफ एम गोल दिल्ली डिक्रीम गुन चुगनी सेका फिल्म लुरे চুংিস তং ফেদিকা এন সি ই আর টি চিন্তক জাতখানি ডিগ্রিম ও মং কে খাক স্তং চিক তং সুমগ্যাং ইসুর সাক সুম্পা সানা জাদেন ইমে চুজো চিকিকা আকাশবাণী দিল্লি নে হিন্দি তং আংরেজি নাঙা না সুলগুন চিক তং স্কর্মার চুইকা মাকমে খোক তং গুনি ফেয়া ডিগ্রিম বেনাঙা ফিল্ম লুরিক সানচিসলা পুলেন চিক তং স্কর্মাঙ্গাপ চুইকা আকাশবাণী দিল্লি নে উর্তে নাঙা না সুল মিড ডে নিউজ তং দোপাহের সমাচার নিস তং ফেদিকা স্কুনলা সোনম সেসপেলি সালখানি লুচিক ইয়াং দেস্তিং নে নিমা ডোলকার তং তাশিয়াং ডোলি সালখানে জুংলুরিক সানা জাদেন ইমেচুচোত নিজ তং স্কর্মাঙ্গাপ চুঙায় কা লাদাখ সানা নাসুল সানা জাদেন ডিগ্রিম নিজ পেনাঙা ফিতো গোচুচো ছিঙে কা লাদাখ সানা নাসুল সঙ্গা তং স্কর্মা সঙ্গে কা স্পোর্টলাইট ডিগ্রিম সানা জাদেন সঙ্গা তং ফেদে কা ফিলিমি লুরিক সঙ্গা তং স্কর্মাঙ্গাপ চুঙায় কা আঙাজি ডিগ্রিম গুনে স্কোর গুন ফিতো গোচুচো টুগি কা আকাশবাণী দিল্লি নে হিন্দি তং আংরি সানা নাসুল গুন টুক তং স্কর্মা চুইকা গামিউল পেস কাতলন ডিগ্রিম সানা জাদেন এনাঙা স্কুনলা খরি সংস্কৃত তং ডেল তে তাম ডেল ইনা ডিগ্রিম মেনাঙা টিবা টিলানি ডিগ্রিম জিক সানা জাদেন ডিগ্রিম ফুলকান রিঞ্চেন ডোলমা ডিগ্রিম এ কোটিক চাত খান সোনামাং চুক টুক তং স্কর্মা জিপ চুইকা মাকমে খোক তং গুনি ফিয়া ডিগ্রিম বেনাঙা ফিলিমে লুরিক লোন তং স্কর্মা চৌয়ে কালা দাক সানাঙা নাসুল তং ডেল চত লোন তং ফেদে কাটাশি ছোমে সালখানি লুরিক ফিতো গুচুচো লুন তং স্কর্মা জিপ চুইকা আকাশবাণী শ্রীনগর নি উর্দে নাঙা নাসুল তং তাপসরা সানি চুচো রিগ্যা দেকা বালতি ডিগ্রিম মেন্তো গো সারবু সানা জাদেন ডিগ্রিম ফুলকান গুলজার হুসেন ডিগ্রিমে কোটিক জাত খান সোনা মাংচুক রিগ্যা তং ফেদিকা পাতমায়াং জেস তং টোপাগুনি সালখানি জাবরি লুরিক রিগ্যাত তং স্কর্মা জিপ চুজাঁকা আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন ইয়াং তেস্তিং নে উর্দে নাঙা নাসুলগুন ডিগ্রিং স্পেস্তিং যুগপেকা ছানে চুচোর কু তং ফেদেকা ছেবাং ঠিনলিস তং ছেবাং ডোলকারি সালখানে জুং লুরিক সানা জাদেন কাসেতাই গুন ইনপিন গাজে দিরিঙ্গিমে ডিগ্রিম গুনে স্কোর গুণ

ফিলিমিলুগুন সানকান গেছে আকাশবাণী লেনে সানেনজিক তাঙিন কাশেতা কিশোর কুমার তং আশা ভোসলে নে একবার মুস্কুরাদো ফিলিমিলু সানাজ ইন্দেবারিশ সুমসখানি লুয়া ইয়ংস্টিক কান অপিনের